ইটানগর ডিব্রুগড় মসৌসা দুবা রামবঙা মে জিলিং রংসার বঙা তারিখ পং হাজনেরা খড়ক পং আর মসৌ রংজা রুংরং রং কনকা মামাইর আচং সুর কারিবং এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান মসৌসা ফানং লিবন সাহ সুর কারিম আরং মৈ জংর পরখাম আরং পাতাই রঙর মিনিস্টার প্রধান নিউ দিল্লি নং রুংরাঙ্গু মনম ফানবাইতে নং ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এ নিট ইউজি 2026 রি এগজামিনেশন থানি জুন জিলিং রংখু তারিখ নং তথুম রোখেপ ফান আর নিট ইউজি এগজাম আনিয়াম কুজেছি লিবন সার এডমিট কার্ড জেয়ালিং রংসাবলাই তারিখ কৌ পনং লাপছি ওমন মিনিস্টার রোগত নিট ইউজি এগজাম মসৌ ও এম আর বেস লাম তৈয়ং রং থানি পংয়া কৌপনং সো নিট এগজাম কম্পিউটার বেস টেস্ট সি বি টি লাম তথংছি ও মিনিস্টার রোগত আর নিফৈ সেজা নং নিট ইউজি এগজাম জৌজাছি বং তংম ওর লামলু লামছি ও মিনিস্টার ফান নামমু অল কম্পানি তাম পেট্রোল লিটারসি নাই ডিজেল লিটারসি নং সাংরোম কজাই তাছেন মাম নিউ দিল্লি নং পেট্রোল লিটারসি না তৌসরা বলৈরা ক্রোসাস নেট পয়সা আতবং মসৌ তৌসাস নেটরা সিনেসাস নেট পয়সা আতাকসো চেন্পরম ডিজেল লিটারসি নং মসাস নেটরা ক্রোসাস নেট পয়সা আতবং মসৌ তকৌসৈ রা ক্রোসাস নেট পয়সা আতাকসো চেন রৌতুং নং ইন্দ্রা প্রাস্থা গ্যাস লিমিটেড মসৌসা কম্প্রেস ন্যাচুরেল গ্যাস সি এন জি থাং সাই তাছেন মাম মসৌ নিউ দিল্লি নং সি এন জি কিলোগ্রাম আসি নং সৌরা সাং তকৌসু জংর পরম নয়দা হানাই গাজিয়াবাদ হানং মসৌসনেদ্রা সনসে পয়সা কয়সো জংর প্রজু গুরুগ্রাম হানং ফংলাং আসি কিলোগ্রাম নং মসস বলৈ রাসনৈ পয়সাসো জংরু মৌরৌত অরুণাচল প্রদেশ বং আদি নং ইতর গিদি মো সকান নং অরুণাচল প্রদেশ গভর্নর কে টি পর্নাই স্টেট বং মৈ মনৈ ব্রহ্ম আদি নং মৈম গ্রিটিংস কুত ইর তায়বা মোর ইন্ডিজিনাস লাইফ বংশি মরৌ নই পরম সায়া নয়া মহেন তুমকাং নং রোম সহংসি মরৌ আপির রতুং রুঙ গভর্নর রফান পরজু আলি নৌর পগনা সোমসো মোর ইর ইতর গিদি মোর নেচার নই কমিউনিটি লাইফ তুং নং রোম রূপ তহৈরু মরৌ গভর্নর রফান মনীষা স্টেট কেবিনেট মিটিং তং চিফ মিনিস্টার পেমা খান্ডু স্টেট না বলিদাই এজেন্সি তাম রিক্রুটমেন্ট এজামিনেশন তাম তথুর নং কুশন পেপার লিকেজ তংম তানৌ নই পরজু আনফেয়ার মিনস কাম কুড়ি তাম তংম তানৌ অরুণাচল প্রদেশ পাবলিক এজামিনেশন রুলস 2026 মানম ডিপার্টমেন্ট অফ এডমিনিস্ট্রেটিভ রিফর্মস এন্ড ট্রেনিং ওয়ান প্রপোজাল অ্যাপ্রুভ তৈয়ং পরজু কেবিনেট বলিভাই ডিপার্টমেন্ট তাম নং এডমিনিস্ট্রেটিভ অফিসার্স মনৈ চিফ ইঞ্জিনিয়ার হেমংর এমেনমেন্ট এন্ড মডিফিকেশন অফ রিক্রুটমেন্ট রুলস অফ অ্যাপ্রুভ তৈয়ং পরম কেবিনেট স্টেট নং রেন্টেল হাউসিং ইকো সিস্টেম তহ আহম সে রংমং ওর অরুণাচল প্রদেশ টেনেন্সি অ্যাক্ট 2022 কানুন প লামানম অরুণাচল প্রদেশ টেনেন্সি রুলস 2026 অ্যাপ্রুভ তৈয়ং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি রোখেব খামসো অরুণাচল প্রদেশ স্টেট কেবিনেট মনীষা আরং লামলু রোখেব মাম মিনিস্টার হেঙ্গ্র নই সরকারি অফিসার হেঙ্গ্র থানি পংসি আতাকং ফই মু রায়কার বনবাত পরম চিফ মিনিস্টার রই ডিপুটি চিফ মিনিস্টার রা পরজু বলাং মিনিস্টার হেং কনভয় মরপ বংয়ং পার্সেন তকোম পরম মিটিং ফলাং ভার্চুয়াল ফার্স্ট পলিসি রোখেব আর আরং অফিসিয়াল কামনাং কাটম টিকিট রংসার মঙ্গা কচাহেম বুকিং কুড়ি রং আছি পরম এল টি সি

0: 67.67 ඉදුවයි හුවාගර් 90.67 ඉකාකුයි CNG ගේස් ඒ කොම්පර්ණි කොබෝජයන්කාකුයි හුවා කොම්ප්‍රෙස් නෙස්රල් ගේස් CNG 1 kg 84.12 ඉකාකුයි දාමනි බොජයාට කුප ඉකොලොක් හුවක් CNG ගාරි දුග්‍ර 1 කිලෝමීටර් ලො දෙල්හි ලො 79.9 රුපිස් ඉකාකුයි ගජියාබාද් ලො ලක් නොයිඩා ලො 87.70 අවල් පෙ ඉකාකුයි Governor Katie Parnaik bui istet solo kadi community lo etor guri aseng ana membiling mengelik tung governor beludon guri simple lo aku kurang yana etor guri simba traditional indigenous custom that wisdom lo ibom dola sisang gisa na koki dinge kangge sito pe cultural identity em ibo gedung em lurol lutem dole etor guri si arigana mlega pe nyile nile nge kunapa adi community kidinge guri ibom namko আমি এটা কেলাম নেসার কেল লেক বসিদ ইবম নামক সসেল ইয়েতাল লেক মুইবঙ্গর বসিদ ইনাম গুইডি সল গুইডি না বিপি মিয়ং আগুং আগাম কাদা গ্লাংকাম না পিনারু না কিং কুমলিং মিন গালিক তুং আম লা লুকান মিন গালিক তুং ইস্টেট ক্যাবিনেট পে বডুরুম ল সি মিনিস্টার পেমা কান্ডু বিমেলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এন্ড ট্রেনিং ফর ফর্মিং অফ দা অরুণাচল প্রদেশ পাবলিক এক্সামিনেশন ফর প্রিভেনশন অফ আনফেয়ার রুল 2026 ml approved bomb to tolik bomb nam de iste solo recruiting agency kidinge question paper leak ma do pa examination recruitment lo ai mana agera nam em ima do pa le ibom to delok ke cabinet de recruitment rule me amendment delok ke modification iku nam em kom approved bomb to administrative officer de ke engineer de ke abadab department lo arnasal podes tenancy rule 2026 em kom igo glen bom to de imilo transparent accountable de lo ke rental housing ecosystem em istesol ibo miam la lukana gom em bikan tungku prime minister narendra modi ke state cabinet em lukan bonam ayon lo ibom dola melo state cabinet de austerity measures em takam confidence em ibom to delok dadaya pe ibom name foreign travels em minister government officer lo kango marop apna detaxin ibom do pe chief minister deputy chief minister dek minister lo convoy gari dungmun gena ma 50% em itum do pe official travel lo ga ticket em 15 days kara pe booking do pe LTC leave travel concession em 45 days kara pe booking do pe Subordinate office takamlo 100% e office paperless desk ido ko pe ibom to tanna ke denga adi lu tadagam sim akas bani itanaga lok tapadum governor kethi parna ek iste luke akta log chairman justice person ta kumar de kam raj baba ne itanaga la tamlik sibom do la corruption transparency accountability public administration lo investigation mechanism department that individuals log rules and regulation that takam legi legam ki dingam lu possible to melo state government ne melo inner line permit legang me lu kando ne EILP system me fully digitalization ido ku pe iam la lu kan botung ko delo verification lega pe QR code kalu si e de imelo sege takam lo pe permit ki dingam itum lae dek পুলিশ কিডিং আধার কার্ড বেস অথেন্টিফিকেশন লকম ভেরিফিকেশন এম ইলায়ে দেখ আইএলপি গাইডলাইন্স আনিল আই মাপ আগের নাম গের নাম কো কায়েম হইল দেম দিতাগানি কো পাতে গ্লিক ডপ মার্কেট লো আগে রিকলো এন্ডুং গিতক কো বড়ু বড়ালো সারফ্রাইজ সেগ ইদো বনা পেলুকান বতুং সিয়ুম কা আদি লুতা দাগো মেম সলুইন বিদং তান্না কিডিং আইপ
1: Adi luta dago mem taro lo siyum ke ngoluk adi miripono pe bolo tanda ke denge tangor tali ke etor delo lunam lok tatung etengot tatpa bomye.